দেহরূপ ন বাজি 20 মিনিটত লাইভ ফোন ইন প্রভাতি তরঙ্গ অনুষ্ঠানটি এপোলো এক্সেল কেয়ার হসপিটালের সজ্জানত প্রচার করা হব। আগবাব ইন্দ্রজিৎ দাসে। 10:30 বজাত এটি প্রযোজিত অনুষ্ঠান উমং। 11:05 পরাগমালা লাইভ।

বিয়লি 3:05 আধুনিক গীত, 3:15 নেপালী অনুষ্ঠান, 3:45 কার্বি অনুষ্ঠান, 4:30 বড়ো অনুষ্ঠান, 5:25 সংস্কৃত ভাষা শিক্ষার পাঠ অনুষ্ঠানত রজনীকান্ত দেবশর্মায় আগবঢ়াব পাঠ। সন্ধ্যা 5:45 বিদ্যার্থী অনুষ্ঠানত দশম শ্রেণীর ইংরাজী ব্যাকরণের পাঠ, পাঠ যুগুতায় আগবাব অরুণিমা দেবীয়ে। 6:10 কৃষি জগত অনুষ্ঠানত ব্যবসায়িক ভিত্তিত উদ্যান শস্যর পুলিবাড়ি স্থাপনের দ্বারা স্বনিয়োজন, এই সম্পর্কে আলোচনায় ভাগ লব ডক্টর শরৎ শইকীয়া আর ডক্টর অঞ্জন বরায়, প্রযোজনা উৎপল বরাৰ।

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি শুক্রবার, 1433 ভাস্করাব্দর, বহাগ মাহর আজি 31 দিন, 2026 খ্রিস্টাব্দর মে মাহর আজি 15 তারিখ। পঞ্জিকার পর পুয়া তথ্য অনুসরি আজি কৃষ্ণপক্ষর ত্রয়োদশী তিথি। আজি পুয়া সূর্যোদয় হয়েছিল 4:40:34 আর আজি সূর্যাস্তর সময় বিয়লি 5:55:55

0: পরিয়াল ব্যবস্থা এটা প্রত্যাহ্বান বা এটা প্রভাব পেলোয়া দেখবল যায়। আর সেই কারণেই সাম্প্রতিক সময়ত পরিয়াল ব্যবস্থার উপর পুনৰ পুনৰ চিন্তা করে থাকার এটা কিন্তু যুক্তিযুক্ততা আমার আহি পড়ছে। রাষ্ট্রসংঘ ইতিমধ্যে ঠিরাং করেছে এই 2026 বর্ষর দিনটি হব ফ্যামিলিজ ইনইকুইটিজ এন্ড চাইল্ড ওয়েলবিং, অর্থাৎ পরিয়াল বা পরিয়ালের ভিতর থাকা যা আমার অসমতা সেইখানে দূর করার ক্ষেত্রে পরিয়ালে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করব। আর শিশুসকলের ভবিষ্যতের ভালর কারণে একটা ভাল মানসিকতার আমি শিশুসকলক আগবাই নিবর কারণে এই থিম আজি মূল থিম হিসাবে ব্যবহার করা হয়েছে। বিভিন্ন কারণবশত পরিয়ালে বিভিন্ন ধরনের প্রত্যাহ্বানের সম্মুখীন হয়ে আছে আর সেই কারণে এই প্রত্যাহ্বানখিন যাতে দূর করার কারণে এই থিমটি ব্যবহার করা হয়েছে। আমি আশা করিম যে এই আন্তরাষ্ট্রীয় পরিয়াল দিবসের যোগেদি আমি ভাবো যে সকলের মাজত এটা সহানুভূতিরে বা সকলের মাজত সমিল মিলে এখন সমাজ গড়ার ক্ষেত্রে বা দেশ এখন উন্নয়ন করার ক্ষেত্রে বা সামগ্রিকভাবে পৃথিবীখনক আমি সুন্দর করে রাখার ক্ষেত্রে যাতে আমার শিশুসকলে একটা সময় গিয়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করিব পারে।
1: আমার সতীশে আছিল যোরহাটস্থিত ডক্টর নবীন বরদলৈ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর দিগন্ত কুমার ফুকন। আজি এগৰাকী অসমীয়া কবি, গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার তথা ব্যঙ্গ সাহিত্যিক নন্দীনাথ কলিতার স্মৃতি দিবস। 25খনেরও অধিক গ্রন্থ প্রকাশ করার লগতে তেখেতে এলানি পাঠ্যপুথিও রচনা করে অসমীয়া সাহিত্যলৈ অবদান আগবাই থৈ গৈছে। সাধনা উপন্যাসের বাবে নন্দীনাথ কলিতাই 1928 চনত অসম সাহিত্য সভার উপন্যাস প্রতিযোগিতাত প্রথম স্থান লাভ করেছিল। 1890 চনের 30 জুনত তেজপুরের কেটেকিবাড়িত নন্দীনাথ কলিতার জন্ম হয়েছিল। 1902 চনত তেখেতে তেজপুর সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ত নামভর্তি করেছিল। তারপরাই 1911 চনত প্রবেশিকা পরীক্ষাত উত্তীর্ণ হয়েছিল। নন্দীনাথ কলিতাই ফুল, গণবিপ্লব, হত্যাকারী কোন, অদৃষ্ট, আবিষ্কার ইত্যাদি উপন্যাসের লগতে রঘরা রগর, বহুরূপী, বীণার ঝংকার ইত্যাদি কবিতা পুথি, সতীর তেজ, পরাচিত, কৃষকবধ, মুক্তির অভিমান, অগ্নি পরীক্ষা, পোহনীয়া কুকুর আদি নাটক, লগতে জীবনী গ্রন্থ, গল্প সংকলন, ব্যঙ্গ কাহিনী তথা সাধুকথার পুথি অসমীয়া সাহিত্যলৈ আগবাই থৈ গৈছে। 1955 চনের 15 মে'ত নন্দীনাথ কলিতার দেহাবসান ঘটে। এগৰাকী অসমীয়া বিজ্ঞানী, উদ্যোগী, উদ্ভাবক আর অধ্যাপক আছিল লক্ষ্মীনাথ দাস। 20 শতিকার সময়ছোৱাত অসমত বিজ্ঞান জনপ্রিয় করাত লক্ষ্মীনাথ দাসে মূল্যবান ভূমিকা গ্রহণ করেছিল। গুৱাহাটীত প্রথমবারের বাবে স্থাপিত হওয়া পানী যোগান ব্যবস্থাৰ পৰা আৰম্ভ কৰি স্বদেশী আন্দোলনৰ সময়ত লক্ষ্মী যাতৰৰ বিকাশ সাধন কৰালৈকে লক্ষ্মীনাথ দাসে সক্রিয়ভাৱে অৰিহণা যোগাই থৈ গৈছে। তেখেতে মহাত্মা গান্ধীৰ নীতি আদর্শ মানি চলিছিল। কটন মহাবিদ্যালয়ত পদার্থ বিজ্ঞানের অধ্যাপক হিসাবে লক্ষ্মীনাথ দাসে চাকরি জীবনের আরম্ভণি করেছিল। 12 বছর বয়সতে এটি বিজ্ঞানভিত্তিক কবিতা লিখা লক্ষ্মীনাথ দাস পরবর্তী সময়ত অসমৰ ধুবুৰীত অনুষ্ঠিত হওয়া অসম সাহিত্য সভার 25 অধিবেশনের বিজ্ঞান সম্মিলনত সভাপতির পদত অধিষ্ঠিত হয়েছিল। তেখেতে অসমীয়া টাইপরাইটার যন্ত্র উদ্ভাবন করবলেও প্রচেষ্টা চলাইছিল। ইয়ার লগতে অনাতার গ্রাহক যন্ত্র, এন্ডুর নিয়ন্ত্রণ করার কৌশল, যন্ত্রচালিত নাও, রেডিও, দূরবীন আদিরও নির্মাণ করেছিল। অসমৰ প্রথমখন ছবি জয়মতীর দৃশ্যসজ্জা সম্পর্কে কেতবোর কারিকরি দিহা পরামর্শ লক্ষ্মীনাথ দাসে জ্যোতিপ্রসাদ আগরওয়ালাক প্রদান করেছিল। বিজ্ঞান আর প্রযুক্তিবিদ্যাত তেখেতৰ বুৎপত্তি দেখি একাংশই তেখেতক অসমৰ ফারাদে বুলি অভিহিত করেছিল। 1921 চনত তেখেতে চাকরি ত্যাগ করে অসহযোগ আন্দোলনত নামি পড়েছিল। লক্ষ্মীনাথ দাসে কটন কলেজত পুনৰ যোগদান করার সুযোগ পাইছিল যদিও গুৱাহাটীত পোন প্রথমবারের বাবে স্থাপন করবলৈ লোৱা ৰাজহুৱা পানী যোগান প্রকল্পহে তেখেতৰ মন আকর্ষিত করেছিল। ব্রিটিশ সরকারে এটা জার্মান কোম্পানির সহযোগিতাত অসমৰ গুৱাহাটীত প্রথমটো পানীকল স্থাপন করবলৈ ওলাইছিল। ইয়াৰ বাবে তেখেতসকলক এগৰাকী অধীক্ষকৰ প্রয়োজন হয়েছিল। শেষত কেবাগৰাকীও অনা অসমীয়া অভিযন্তাৰ প্রার্থিত্বৰ মাজৰ পৰা লক্ষ্মীনাথ দাসক নির্বাচন করা হয়েছিল। কর্মবীর নবীন চন্দ্র বরদলৈয়ে তেখেতক পানী যোগান ব্যবস্থার পদটো প্রদান করাত আগভাগ লৈছিল। লক্ষ্মীনাথ দাসের বাসগৃহটোই আছিল তেখেতৰ পরীক্ষাগার। তেখেতে ইন্ডাস্ট্রিয়াল এন্ড কেমিক্যাল পায়োনিয়ার্স নামৰ প্রতিষ্ঠানটো খুলি তাতেই সিয়াহী, ঔষধ, সাবুন, তেল, প্রসাধন আদি বস্তুর উৎপাদন করেছিল। 1969 চনের 13 ফেব্রুয়ারি তারিখে লক্ষ্মীনাথ দাসের দেহাবসান ঘটে। আজি এগৰাকী অসমীয়া বিজ্ঞানীর উপজা দিন। মরণ মৰণোত্তৰভাৱে নেত্ৰদান আৰু দেহদান কৰা অসম তথা উত্তৰ পূৰ্বাঞ্চলৰ প্ৰথমগৰাকী মহিলা হৈছে ইলোৰা ৰায়চৌধুৰী। তেখেত আছিল এগৰাকী বাওপন্থী কৰ্মী আৰু বিশিষ্ট সমাজসেৱক। অসম কেশৰী অম্বিকাগিৰি ৰায়চৌধুৰীৰ বংশধৰ প্ৰয়াত হেমন্ত ৰায়চৌধুৰী আৰু মাতৃ বীণা ৰায়চৌধুৰীৰ জীয়ৰী ইলোৰা ৰায়চৌধুৰীয়ে 2003 চনৰ 15 মে' তাৰিখে

0: এক দুরারোগ্য কর্কট রোগত আক্রান্ত হয়ে মৃত্যুমুখত পড়ে। মৃত্যুর সময়ত তেখেতর বয়স আছিল 34 বছর। ইলোরা রায়চৌধুরীর মৃত্যুয়ে অসমত এক নতুন আন্দোলনের সূচনা করে। তেখেতর প্রথম মৃত্যুবার্ষিকীত ইলোরা বিজ্ঞান মঞ্চ নামের স্বেচ্ছাসেবী সংগঠনটির প্রতিষ্ঠা হয়। ইয়ার জড়িয়ে অসমতো মরণোত্তর অঙ্গদান, নেত্রদান আর চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষ সাধনের দেহদান আরম্ভ হয়। পরবর্তীকালত ইলোরা বিজ্ঞান মঞ্চ অসমত অন্ধবিশ্বাস আর কুসংস্কারের বিরুদ্ধে বৈজ্ঞানিক মানসিকতা প্রসারের এক অগ্রণী অনুষ্ঠানত পরিণত হয়। দরং জেলার মঙ্গলদৈ শহরত 1969 সনের 1 এপ্রিল তারিখে ইলোরা রায়চৌধুরীর জন্ম হয়। 1993 সনের মার্চ মাহত তেখেতে হস্ততাঁত আর বস্ত্র সঞ্চালকালয়ত প্রদর্শিকা হিসাবে চাকরিত যোগদান করেছিল। ছাত্রাবস্থারপরাই প্রগতিশীল আর গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের যুক্ত হয়েছিল ইলোরা রায়চৌধুরী। 1979-1985 সনের অসম আন্দোলনের সময়ছোৱাত উগ্র জাতীয়তাবাদী আর বিচ্ছিন্নতাবাদী সকলের বিভিন্ন নির্যাতনের সম্মুখীন হয়েছিল। 1985 সনত তেখেতে ভারতের কমিউনিস্ট পার্টির সদস্য পদ লাভ করেছিল। সমাজের দরিদ্র অংশের মহিলাসকলের মাজত স্ত্রী শিক্ষার প্রসারের গুৱাহাটীর হেদায়তপুরত স্বাক্ষরতা কেন্দ্রের জন্ম দি কেন্দ্রটি নিয়ারিক পরিচালনা করে বহু অনাখরী মহিলাক লিখিব পড়িব পড়া করেছিল এইগৰাকী সমাজসেৱীয়ে। তেখেত অসম রাজ্যিক কর্মচারী ফেডারেশনেরও সক্রিয় কর্মী তথা নেত্রী আছিল। ইলোরা রায়চৌধুরীয়ে মৃত্যুর আগ মুহূর্তত 2003 সনের 17 মার্চ তারিখে শেষ ইচ্ছাপত্রত স্বাক্ষর করে নিজের মৃতদেহটি চিকিৎসা বিজ্ঞানের গবেষণার স্বার্থত গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয়ের কর্তৃপক্ষক অর্পণ করে থৈ যায়। ব্যাংকিংয়ের ইতিহাসের আটাইতকৈ সফল আবিষ্কার হয়েছে ATM যন্ত্র। এই যন্ত্রবিদ জন শেফার্ড বেরন নামৰ এগৰাকী স্কটিশ বিজ্ঞানীয়ে আবিষ্কার কৰিছিল। 1925 সনের 23 জুনত শিলংত শেফার্ড বেরনের জন্ম হৈছিল। এটি চকলেট ভেন্ডিং মেশিনৰ পৰা অনুপ্রাণিত হৈ তেখেতে ATMৰ ধাৰণাটো উলিয়াইছিল। 1967 সনের জুন মাহত লন্ডনের বার্কলেস ব্যাংকত বেরনে প্রথম ATM স্থাপন করেছিল। শেফার্ড বেরনে ATM মেশিন এটা তৈয়ার করেছিল আর ইয়াত এটি কোডিং প্রণালী স্থাপন করেছিল। প্রারম্ভিক পর্যায়ত ATMর পিন নম্বর 4টা সংখ্যার হব লাগিব বলে বেরনে কোনো ধরনের পরিকল্পনা করা নাছিল। তেখেতে ইয়াক 6টা সংখ্যাতহে রাখিব বিচাৰিছিল। বেরনের পত্নী কেরোলিনের লগত করা এটা পরীক্ষার পর তেখেতে গম পাইছিল যে কেরোলিনে 6টা সংখ্যার 2টা সংখ্যা পাহরি গৈ মাত্র 4টা সংখ্যাহে মনত রাখিছিল। একে সময়তে তেখেতে গম পাইছিল যে গড় হিসাবত মানুহৰ মগজুয়ে 6টাৰ পৰিৱৰ্তে 4টা সংখ্যা সহজে মনত রাখিব পাৰে আৰু তেনেকেই তেখেতে সিদ্ধান্ত কৰিছিল যে ATMৰ পিন নম্বৰ 4টা সংখ্যাৰেই হ'ব। 2010 সনৰ 15 মে'ত ATMৰ পিতৃ হিচাপে জনাজাত জন শেফার্ড বেরনৰ মৃত্যু হয়।
1: হার্ট এটেক, স্ট্রোক, রোড এক্সিডেন্ট, শিশুর জরুরি অবস্থা, পেটর বিষ বা গ্যাস্ট্রিক ব্লিডিং, তৎক্ষণাৎ আহক অ্যাপোলো এক্সেল কেয়ার হাসপাতালের ইমার্জেন্সি বিভাগলৈ। ইয়াত আছে অভিজ্ঞ জরুরীকালীন চিকিৎসকর দল, আধুনিক ICU আর ইমার্জেন্সি OT, 24 ঘণ্টায় সাজু আপনার সেবাত। অ্যাপোলো এক্সেল কেয়ার হাসপাতাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। ফোন নম্বরটি 9957568450।
0: ইতিহাসের পাত লুটিয়াই চালে আমি পাও 1776 সনত প্রথম বাষ্পচালিত বা ভাপ ইঞ্জিন চালিত জাহাজ বনোৱা হৈছিল। ভারতীয় দার্শনিক তথা লেখক দেবেন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয় 1817 সনত। বিজ্ঞানী পিয়ের কুরির জন্ম হয় 1859 সনত। মার্কিন কবি এমিলি ডিকিনসনের মৃত্যু হয় 1886 সনত। ভারতীয় মুক্তিযোদ্ধা সুখদেব থাপার জন্ম হয় 1907 সনত। আজি কলম্বিয়া, মেক্সিকো আর দক্ষিণ কোরিয়ার শিক্ষক দিবস। 2010 সনত প্রাক্তন রাষ্ট্রপতি ভৈরব সিং শেখাওয়াতের মৃত্যু হয়।
1: সকলের বাবে সামাজিক সুরক্ষা, অটল পেনশন যোজনা, মোদীজির সংকল্প।
2: যোজনা উন নৌজবানোঁ কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঁগে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
1: এতিয়ালৈ এই যোজনাত 8,85,00,000 অধিক লাভার্থী জড়িত হৈছে। যদি আপুনিও 18-40 বছৰৰ ভিতৰৰ তেন্তে মাহিলী অটল পেনশনৰ সৈতে যোজনাৰ 3টা নিশ্চিত লাভৰ বিষয়ে জানিবলৈ নিজৰ বেংকৰ শাখাৰ সৈতে যোগাযোগ কৰক।
3: তোর লড়াটো কেতিয়া বহুত সুস্থ দেখা গৈছে।
4: হয়,
3: সঠিক চিকিৎসায় সকলো সলনি করে দিলে। পিছে এনে যত্ন কত পালি?
4: গুৱাহাটী ভেটাপাড়ার হোমিওপেথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠানত।
3: ও, তাত পিছে শিশুর বাবেহে সুবিধা আছে নেকি?
4: নহয়ও,
3: শিশুর স্বাস্থ্য শিবির, পুষ্টি সম্পর্কীয় সজাগতা আর সকল বয়সের লোকর বাবে বিশেষ স্বাস্থ্য সেবা উপলব্ধ।
4: ও, সঁচাকৈ বৰ ভাল কথা,
3: কারণ সকল

0: হার্ট এটেক, স্ট্রোক, রোড এক্সিডেন্ট, শিশুর জরুরী অবস্থা, পেটর বিষ বা গ্যাস্ট্রিক ব্লিডিং, তৎক্ষণাৎ আহক অ্যাপোলো এক্সেল কেয়ার হাসপাতালের ইমার্জেন্সি বিভাগলৈ। ইয়াত আছে অভিজ্ঞ জরুরীকালীন চিকিৎসকর দল, আধুনিক ICU আর ইমার্জেন্সি OT, 24 ঘণ্টায় সাজু আপনার সেবাত। অ্যাপোলো এক্সেল কেয়ার হাসপাতাল, পশ্চিম বড়াগাঁও, গুয়াহাটি। ফোন নম্বরটি 9957568450।
1: গীতিমালিকা শুনিছে আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহুৰ পৰা। অনুষ্ঠানত এইবাৰ শুনাবলৈ লৈছো বিমল কুমাৰ দেৱমেধিৰ কণ্ঠৰেটি গীত। গীতৰ কথা নগেন বৰাৰ, প্ৰযোজনা অনুপম চৌধুৰীৰ।

0: জিলার রেহরুখ।
1: নমস্কার, জিলার রেহরূপত আজি শুনক কামরূপ মহানগৰ জিলাৰ ৰেহৰূপ। আজিৰ জিলাৰ ৰেহৰূপত আমাক সংগ দিছে আমাৰ কামৰূপ মহানগৰ জিলাৰ সংবাদদাতা হেমন্ত বৰাই। এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের জড়িয়ে খানাপাড়ার পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলপথারত দ্বিতীয়বার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করে। লক্ষাধিক লোকের উপস্থিতিত আয়োজিত এই শপথ গ্রহণ অনুষ্ঠানত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহকে ধরে দেশ বিদেশের বহু গণ্যমান্য লোক উপস্থিত থাকে। এই সন্দর্ভত আমার কামরূপ মহানগর জেলার সংবাদদাতা হেমন্ত বরার শুনুয়া হোক।
2: বিধানসভা নির্বাচনত অসমৰ ৰাইজে প্ৰদান কৰা এক বৃহৎ জনাদেশৰ পিছত খানাপাৰাৰ পশু চিকিৎসা মহাবিদ্যালয়ৰ খেলপথাৰত দ্বিতীয়বাৰৰ বাবে মুখ্যমন্ত্ৰী হিচাপে ডক্টৰ

0: ধুনীয়া কোরিয়া নাচি আছে দিনত, কিন্তু রাতে শুয়েছে কোনো মুভমেন্ট নাই। তার মানে কি? তার মানে যেটা আপনার শরীরটো যেটা আপনার কমপ্লিটলি রিল্যাক্স থাকিব, যেটা শরীরটো রিল্যাক্স থাকিব আপনার মুভমেন্টবিলাক নহয়। গতিকে আপনি চেষ্টা করব যে আপনার যোনটো স্ট্রেস, যোনটো আপনার এংজাইটি স্ট্রেস লেভেলটো যিমান পারে আপনি মানে কমাই রখাটো, সেইটো কারণে আপনি যোগা করক, এক্সারসাইজ করক। গতিকে মই একদম সিম্পল এক্সাম্পল দিলো, আপনার রাতে নোহা হয়ে যায় গোটেই মুভমেন্ট, টোপনিত নোহা হয়ে যায়, মানে টোপনিত আপনি কমপ্লিটলি রিল্যাক্স। গতিকে সেইটোর পৰা আপনাদের বুঝিব যোনবিলাকে শুনি আছে যে রিল্যাক্সেশনটো কিমান প্রয়োজন মানুষের কারণে। আর এই ডিস্টোনিয়া বা যিকোনো মুভমেন্ট ডিসঅর্ডার স্ট্রেসত সদায় বাড়বই। আপনি যদি আছে ট্রেমর আছে, সেইটো আপনার স্ট্রেসত বা এংজাইটিত এইটো ঘপককে বাহি যাবই, সেইটো কারণে আপনার ভয় খাব নালাগে। সেইটো এটা টেম্পোরারি এটা ফেনোমেনা বলে কয়।
1: চিকিৎসকগৰাকী ইমান সুন্দরকৈ ডক্টর বসুমতারী ইমান ধুনিয়াকৈ কৈছে আৰু ইমান স্পষ্টকৈ ইমান বুজি পোৱাকৈ কৈছে। আসলতে আপনার সঙ্গে কথা পাতি থাকি খুব ভাল লাগিছে, মই এই অনুষ্ঠানটো শেষ কৰিবলৈ মন যোৱা নাই, ইমান ভালকৈ আপুনি কথাখিনি বুজাই কৈছে। আৰু শ্রোতাসকল, আপোনালোকৰ পৰিয়ালৰ যদি কাৰোবাৰ হাত কপা, গতি লেহেমিয়া, গা টান বা ডিঙি বেকা হৈছে, সাডেন জার্ক, হঠাৎ ঝটকা মাৰি দিয়া নিচিনা তেওঁলোকে কৰে, এনেকুৱা যদি হৈছে লাজ নকৰিব, লুকুৱাই নথব, নহয়নে?
0: দেরি নকরব, হ্যাঁ। এনেকা এইবিলাক নিজেই মানে এটা বস্তু হয়েছে বলে আমি আমার মানুষের সেইটা এটা মানে বহুত মানে এটা প্রপার্টি বলে কোম, যে কিবা হলে নিজে আমি কইল নাই মোর এইটার কারণে এইটা হয়েছে, মানে যে বিয়াত আসলো যে তিন দিন সেইকারণে মোট হাতখন কপি আছে, মানে খুয়াই নাই কেদিন। গতি নিজেই এজন ডক্টর হয়ে না যাব, নিজে আমি মানে কি এজন ডক্টর মানে অভিজ্ঞ ডক্টর হবলে 30 বছর 25 বছর তাতক বেশি লাগে। গতি আপনাদের এদিন দুদিন কিবা এটা শুনে পেলায় নিজেই নিজকে উপরতে ডক্টর আমি নকরব। আপনাদের কিবা এনেকা যদি অসুবিধা পাইছে এটলিস্ট কোনো এজন ওসর ডক্টরক লৈ পেলায় আপনি গৈ পেলায় কনসাল্ট করক, বা এজন নিউরোলজিস্টর ওসর গৈ পেলায় কনসাল্ট করক, যাতে যি প্রবলেম হয়ে আছে সেয়া যাতে বহুত দেরি হয়ে না যায়।
1: খুব ভাল লাগিল ডাক্তর লক্ষ্যজ্যোতি বসুমতারী, আপনি খুব ধুনিয়াকৈ কথাখিনি বুজাই কলে। আপনার সহিতে এই যে খণ্ডটো সচাকৈ শ্রোতাসকল উপকৃত হব, বহু নজনা কথা আমি গম পালো আজি। আর শ্রোতাসকল, আপনারা সকলে শেয়ার করুন যাতে এই অনুষ্ঠানটি সরসংখ্যক লোকে উপভোগ করব পারে, তেওঁলোকে বুঝি পাব, কারণ এই এই বার্তাটো রাইজর মাজলৈ যাব লাগিব। কল্পনা আমিন শর্মায় কোৱাৰ নিচিনা যে আকাশবাণী সদায় আনতকৈ আগতেই আপনাদের এনেকুৱা জানিবলগীয়া কথাখিনি জনায়, গতিকে সেই চেষ্টা আমি অব্যাহত রাখিম। আর এই প্রচেষ্টাত আমার অংশীদার হয়েছে এপোলো এক্সেল কেয়ার হাসপাতাল। গতিকে আমি এপোলো এক্সেল কেয়ার হাসপাতালক আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। মোক সহযোগ করলে সুকান্ত দত্তই, সোশ্যাল মিডিয়াত পোনপটিয়া প্রচারত আছিল সৌরভজ্যোতি ভূঞা, ধন্যবাদ জানাইছো। ডিউটি রুমত জ্যোতি হাজরিকা বৰা, আর এটা দায়িত্ব লৈ আহিব নীলাক্ষী বৰদলৈ, নিয়ন্ত্রণ কক্ষত এটা দায়িত্ব গ্রহণ করেছিল নিখিল শর্মা, বিবেক শর্মা, ফটিক চন্দ্র বর্মন, ট্রান্সমিটারত মিথিলেশ কুমার রঞ্জন আর তিলক চন্দ্র দাস, এফ এম ট্রান্সমিটার পপিত চন্দ, সকলকে ধন্যবাদ জানাইছো। শ্রোতাসকল, আপনাদের নগাঁওর তেজপুরের যখন শ্রোতায় শুনে আছে, আপনাদের জানাও যে অন্য ঠাইৰ পৰা আপোনালোকে যাব পাৰিব, যে আকাশবাণী তেজপুৰ কেন্দ্ৰত আকাশবাণী 90 বছৰীয়া বৰ্ণিল পৰিক্ৰমা, এই বৰ্ণিল পৰিক্ৰমাত আজি এটি সুৰৰ সন্ধিয়া সংগীতৰ অনুষ্ঠান, সুৰৰ সন্ধিয়া তেজপুৰ মহাবিদ্যালয়ৰ প্ৰেক্ষাগৃহত সন্ধিয়া 6:30 বজাৰ পৰা আজি অনুষ্ঠিত হ'ব। তাত শিল্পীসকল আলিমপন চৌধুৰী, প্ৰণামী বৰঠাকুৰ, জ্যোতিৰূপা শৰ্মা, প্ৰাঞ্জল শইকীয়া, আপোনালোক সকলো আহিব। আকাশবাণী তেজপুৰ কেন্দ্ৰৰ তৰফৰ পৰা, অনুষ্ঠান মুৰব্বীৰ তৰফৰ পৰা আপোনালোকক আমন্ত্ৰণ জনাইছোঁ তেজপুৰ মহাবিদ্যালয়ৰ প্ৰেক্ষাগৃহত আজি সন্ধিয়া 6:30 বজাত। সকলো ভালে থাকক। ডাক্তর বসুমতারী, আপনি এইখানে সময় দিলে, আমি আশা করিম যে অনাগত সময়ত আপনি আহিবা, আমার অন্য অনুষ্ঠানত আপনাকে আমি আমন্ত্রণ জানাম, কারণ ইমান ভালকৈ শ্রোতাসকলক বুঝাই দিব পৰা আৰু এনেকুৱা এগৰাকী চিকিৎসকৰ ওচৰলৈ যদি যদি কোনো রোগী যায়, নিশ্চয় তেওঁ সন্তুষ্ট হৈ উভতি আহিব, কারণ আপুনি ইমান ধুনীয়াকৈ সহযোগ কৰিছে। ধন্যবাদ জানাইছো।
0: ধন্যবাদ।
1: আৰু আজিৰ এই অনুষ্ঠানটি প্ৰচাৰ কৰা হল এপোলো এক্সেল কেয়াৰ হাস্পাতালৰ সৌজন্যত। আপোনালোক সকলো ভালে কুশলে থাকিব, শ্রোতাসকল সজাগ হৈ থাকিব, শঙ্কিত নহব। আৰু যদি কোনো বিষয় আপোনালোকে জানিবলৈ অসুবিধা পাইছে, আপোনালোকে নাজানে, জানিব বিচাৰে, আকাশবাণী যদি তেনেকুৱা অনুষ্ঠান প্ৰচাৰ কৰাটো আপুনি বিচাৰে, তেতিয়াহ'লে আমালৈ লিখিব। আৰু এটা কথা কওঁ যে আজি 15 তাৰিখ, আজি অন্তিম দিন, আজি সন্ধিয়াৰ ভিতৰত আপোনালোকে আকাশবাণী আমি যি প্ৰচাৰ কৰিম, কপিল ঠাকুৰ ৰচিত পিতৃদৃষ্টিত জুবিন গ্ৰন্থখনৰ ধাৰাবাহিক পাত, তাৰ শীৰ্ষ সংগীত লিখাৰ আমালৈ প্ৰেৰণ কৰাৰ আজি অন্তিম দিন, আপোনালোকে আমালৈ প্ৰেৰণ কৰিব। আৰু লগতে জনাওঁ 31 মে'ৰ দিনা আমাৰ আকাশবাণী অংশকালীন ঘোষকীকাৰ লিখিত পৰীক্ষা অনুষ্ঠিত হ'ব কটন বিশ্ববিদ্যালয়ত। আপোনালোকক 2 দিনৰ ভিতৰত আপোনালোকে আপোনালোকৰ কল লেটাৰ ইমেইলত পোৱা আৰম্ভ হ'ব। এই কথাটো জনাই থ'লোঁ। আপোনালোক সকলো ভালে থাকিব।

0: আসলতে সচাই বিহু আমার আবেগ, বিহু আমার স্বাভিমান। এই বিহুতে আমি আসলতে আনন্দ করো, আমি যাও গাঁত হুঁচৰি গাও, খেল ধেমালি করো। গতিকে বিহু বুলি কলে আনন্দ ফূর্তির দিন। গতিকে ইমান এটা সুন্দর বিহু গীতের আমার আকাশবাণী এই শিল্পীবুড়ে অনুষ্ঠানটি শুনে থাকা প্রত্যেকগী শ্রোতাকে আহ্লাদিত করার অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। আমি এটা উপস্থিত আছো এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশকলা বিভাগরে নাট্য শাখার সহকারী অধ্যাপক সোণমণি শর্মা স্যারের ওসর। আমি সোণমণি স্যারের জানিব বিচারিম নাট্য শাখার বিষয়ে কিছু তথ্য।
1: নাট্য শাখা আসলতে ভারতীয় নাট্যকলার ইতিহাস বহুত প্রাচীন আর সমৃদ্ধ। নাট্যশাস্ত্র যি মহর্ষি ভরত মুনিয়ে রচনা করেছিল সেইখানে ভারতীয় নাট্যকলার মূল আধার। এই গ্রন্থত অভিনয়, সাহিত্য, নৃত্য, মঞ্চ ব্যবস্থা আদি বিভিন্ন দিকের বিস্তৃত বিবরণ পোৱা যায়। আমার ঠিক পরম্পরাগত নাট্য যেনে ভাওনা, যাত্রা, কথকলি, কুচিপুড়ি আদি ভারতবর্ষ যিমানবিলাক মানে লোকধর্মী নাট্যধর্মী অনুষ্ঠান আছে এইবিলাক হৈছে আমার সংস্কৃতি, ধর্ম আর জীবন দর্শনের প্রতিফলন। বিশেষকৈ অসমত মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর যে সৃষ্টি ভাওনা, অঙ্কীয়া ভাওনা, সেয়া আমার সমাজের এক গুরুত্বপূর্ণ অংশ। তারপরেও ভারতবর্ষের বিভিন্ন জায়গাত যে আমার সংস্কৃতি আছে আমি সেইখিনিক লৈ পেলাও আমার ছাত্র ছাত্রীসকলক আমি শিক্ষাদান করো, পাঠদান করো। কিন্তু বর্তমান সময়ত যুব প্রজন্মর অধিক আধুনিক প্রযুক্তিবিদ্যা, সোশ্যাল মিডিয়া আর পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবত কিছু পরিমাণে পরম্পরাগত যে নাট্যর আঁতরি গেছে সেটা আমি পরিলক্ষিত করছো, আমার দৃষ্টিগোচর হয়েছে। তথাপি এইটা একেবারে নেতিবাচক নহয়, কারণ আজি যুব সমাজে নাট্যকলাক নতুন দৃষ্টিভঙ্গীরে চাবলে আরম্ভ করেছে। তেওঁলোকে নতুন নতুন বিষয়, আধুনিক চিন্তা আর প্রযুক্তিবিদ্যার সহায়ত নাট্যকলাক অধিক আকর্ষণীয় করবলে চেষ্টা করেছে। আমার কর্তব্য হয়েছে পুরনি আর নতুনের মাজত এক সুন্দর সমন্বয় স্থাপন করা। যদি আমি পরম্পরাগত নাট্যর মূল্যবোধ সংরক্ষণ করে আধুনিকতার সহ মিলাই আগবাই যাও তেন্তে নাট্যকলার ভবিষ্যৎ আর উজ্জ্বল হব। শেষত মই কব বিচাৰো, যুব প্রজন্মই নিজের শিপা পাহৰিব নালাগে, নিজের সংস্কৃতি জানিব লাগে, বুঝি লোক আর নিজের যে গৌরব আছে তাক অনুভব করে নিজের যি

0: সেৱন নামে পক্ষী একজন পুষ্পবনত থাকে, হ্যাঁ তেওঁলোক ঘূৰি থাকোঁতে থাকোঁতে মহাজনে বৈবিধ্যখিনি পক্ষী আনি খাই পেলালে।
1: পক্ষীয়াক কব নালাগে,
0: হ্যাঁ কব নালাগে, খাওয়ার লগে তেওঁ মুখখান পূর্বা ধরলে, পেটটো পূর্বা ধরলে,
1: আৰু মাথাটো
0: হ্যাঁ ঘুরবা ধরলে, তেওঁ রবা নৈ পক্ষীক কথাটা কান্দি কান্দি আৰু কবা ধরলে,
1: হ্যাঁ
0: কবা ধরলে।

0: ঘপলে লগে কি কৈছে বোলে জি
1: আ দাদা যুক্তি কইলে মহাদেব বিজখিনি আছে মে ধুনিয়া কইনা এটা গঠন করো আই নিমানি মাটি আই
0: আনি বলে
1: হ্যাঁ তো নিমাহং কই যাব ধুনিয়া আ দেখা যাম ধুনিয়া হই গই জানো ভাল পাই আই হিন কথা আমি নাগা কই গলে
0: এই বুলি নাগ সকলে মিটিং
1: হ্যাঁ মিটিং বাড়ি যুক্তি কই আছে
0: রইবে থাকি কানে কি করে
1: হ্যাঁ কো শুন
0: ও সারি খানো হস্ত।